0: কাকাজি, রাম রাম।
1: এ রাম রাম সাই, রাম রাম সাই, আব্রো নাও ভিজো কোকেনি গাও ভিজো।
0: নাম জয়শ্রী, গাও করনু।
1: ও হো করনু মে খাই কিরো জয়শ্রী ভাই।
0: কড়াই করু কাকা।
1: এ কিটি মারি ভিজা
0: আটুম।
1: ও আজি মাই গে বেতু।
0: হ্যাঁ
1: এ ভাই, আজি মাই জেন তোর হাউ জান তি রাগ জি, আমি ধারে বোরড কা পেপার বিনি লাই।
0: হ্যাঁ
1: এ জোগা বডো জোগা লিগো মাই টাঙ্গার ভিজবার কা নাম উজা করু ভাই।
0: হ্যাঁ করা।
1: এ জেন বোগাম কে শিওক লাগি মারি ভিজা।
0: বহুত তো লাগে।
1: এ একলি হুনে ঘোগড়া নি হুনো ওই।
0: তগলান হুনো।
1: আরে ওয়া মারি ভিজা। এ ধার গুলা খুল জি নি।
0: হ্যাঁ
1: এ তু টেম শরীর স্কুল যাইও।
0: আও
1: আও তো কাকো এক সওয়াল করে উসকা জবাব বিনোগে গই তুম।
0: হ্যাঁ
1: এজনে বতাও, এসি কোন সি চিজ হে জো আপকো দেনে সে পেলে আপসে লি জাতি হে।
0: ওত কাকা আও গো।
1: এ নি আউতা। এ জগলু রে।
2: হ্যাঁ দাদা।
1: এ গাই দাদা দাদা করে মারে বেজা, তু যে না আইয়া খুনাম বেজো বেজো খাই করি রে।
2: ও মে না চিজ থাও দাদা।
1: আরে রাম রাম রাম। এ বাইরো ফোন এই আও আদাউড়ি করু ধনির ভাই নি বলে। হ্যালো
2: হ্যালো।
0: রাম রাম।
2: রাম রাম জয়শ্রী ভাই। রাম রাম।
0: কাই করো?
2: টাই টা দশমিয়া পড়ে বর্ষা তো আবে তো নি, মে টাই তো পরেশান হই তো।
0: হ্যাঁ
2: আপন তো স্কুল না ঠুল দিয়ে, মে তো স্কুল যাও রোজি নেই।
0: কতে পড়ো?
2: মে ছটি ক্লাস মে পড়তা হু।
0: মে থানা দাদা পড়ু দে।
2: হ্যাঁ থে হুশিয়ার হনি পছে মনে বটাও যে নাট নে অঙ্গ্রেজি মে টাইম কেবে
0: নোজ
2: মিলটল সে কাটো পুছে যে তা সওয়াল তো উত্তর তো বটাও।
0: আইও কোন মে
2: টাটা।
1: হ্যাঁ বিজা।
2: মনে তো নি আবে ভাইজি নি তো নি থে বটাও নি।
1: এই মে কি এসি কাই জি জি কি জো আপকো দেনি সবে লাভ সে লি জাতি থারো ফটো।
2: ফটো সেই বাত ভাই।
0: মে থান পুছতে সওয়াল।
2: হ্যাঁ পুছো ভাই জলদি সি।
0: আন্টি চালু ড্যাডি চালু চালু কমর কর।
2: হ্যাঁ হ্যাঁ বাবু আরি হয়ে বছে।
0: হ্যাঁ
2: আ টাই শোনা প্রোগ্রাম মে
0: মারু মারবা পেসো
2: টাটা।
1: হ্যাঁ বিজা।
2: বর্ষা নি আই যে মারবার তো পেসো রে বছে।
1: ও টেনশন মত কি রামজি রাই।
0: নাম
1: উঁচা করো মারি বেজা।
0: ওর
1: শুনা বেজা সব গাঁও মে ভিজার মে গিয়া নি।
0: ঠিক হ্যাঁ
1: আচ্ছা। এদিন প্রোগ্রাম কে যোগ লাগে?
0: বহু চক।
1: এ বহু চক লাগে কাকের এক সওয়াল কো জবাব বিনাবে গই তো।
0: হ্যাঁ
1: এ তো বুদা মারি বেটা কে হরিরাম বাবার মেলো কটে ব্রিজে।
0: হাউন বাদুয়ে।
1: আরে হাউন বাদুয়ে মিত ব্রিজে বেটে কি জিগা ব্রিজে
0: গোল্ডেন।
1: আরে ওয়া ভেরি গুড থ্যাঙ্কু। এ ডাগলু রে।
2: হ্যাঁ টাটা।
1: এ একদম সেই জবাব দিয়ে তুম বাত করনা চাও তা মে নি করাউ তা হুম।
2: মেন পেল মেলে লো চালু জন জন বাত তেরু মে।
1: আরে মেলো আলদি বেটা বাদুয়ে ব্রিজে তুম বাইউ বাত করি জন বল। হ্যালো
2: হ্যালো।
0: রাম রাম।
2: রাম রাম ভাই। রাম রাম। মনে মেলে লে চালু নি পছে।
0: আ লের তালু।
2: আ তাই শোনা টান প্রোগ্রাম মে
0: মারো মারবাড় পেসো
2: টাটা।
1: হ্যাঁ বিজা।
2: এ মারবাড় পেসো শুনি চাবে।
1: এই তো যাও দে মারি বিজা।
2: আচ্ছা।